0: অঞ্জলি। ভাই ভাইঙ্ক সকাশে প্রচার করছ চাষর কথা। প্রণতি মিশ্র।
1: যুগ যেন্তা বদলুছে, আমকে চাষী মনকে বি বদলিবাকে পড়বা। চাষবাস কলা বেলকে আমে আগর ভলিয়া পুরনা কালিয়া ঢাঞ্চানে চাষ নেই করি করি এবার নূয়া নূয়া উপে মনকে ব্যবহার করি করি চাষ করবাকে পড়বা। যদি আমে ধান চাষ নু অধিক লাভ পাবাকে চৌঁছু মিলে, ধান চাষর মূল কথা হচ্ছে বিহন ভলটা বাঁচবারটা। আজকাল তো নূয়া বিহন মনে বজারকে আইলা না, যেটা ওয়েটকা অমল দেবার সনে রোগপোককে ফুনি সই পারুছি। হেনতা বিহন নেলে বি কেনতা করে উন্নত প্রণালী নে বুনা কি রূপা করমা সে বিষয়ে আমকে জানি রখবাকে পড়বা। আমে ঢিপ জমি মনকে তো বুনা করতেছু, তো ই বুনা করলা বেলকে বি ধাড়ি বুনা করলে আগকে ঘাস নিজেবার লাগি আর ওষো কষা ঝিটবার লাগি খুব সহজ হেসি। মাতর্ক মঝিয়ালি আর খাল জমি মনকে আমি খুব করি রূপা করতেছু, তো হেতির লাগি বি তলিপটি তৈয়ার করবারটা আর তলি পকাবার লাগি বি এবার রূপে মনে করমা। তলিপটিকে তৈয়ার করবার আগনু প্রথম কথা হেলা বিহনকে আমি ভল করে বিশোধন করদেমা। ইটা করলে ম্যাট নু ডেগৌথিবার আর বিহন আড়ু ধরুথিবার রোগ পোক মনকে খুব কমে হেবা। বিহন বিশোধন করবার লাগি গোটে কেজি বিহনর লাগি কার্বন ডাজিম 50 শতকড়া WP 2 গ্রাম কি নেহলে থিরাম 75 শতকড়া WP 2.5 গ্রাম লেখা ব্যবহার করমা। আমি তলিপটি তৈয়ার করলা বেলকে এনতা কেতেটা ভুল করদেসু, যেনটার লাগি তলি ভল করে নেই আঁকড়ে না আর 15 দিন গলে বি তলি মানে ছোট ছোট হিদেসি ভল করে নেই বড়ি পারে না। বেলে বেলে আমি জানি নেই পারু যে কেতেক জমির লাগি কেতেক জাগানে কেতেক তলি পকালে তলি মানে ছড়া ছড়া করে রহবে আর সেমনকে খায়দর অভাব নেই হিয়ে না। এতে লাগি আমি জানি রখমা যে গোটে একর জমির লাগি 10 ডিসমিল নে 20 কেজি বিহন বুনবাকে পড়বা তলির লাগি। তলিপটি বনালা বেলকে ধ্যান দেমা যে এই পটির উঁচা 15 সেমি বেলে গোটে ভিতা পাখাপাখি রহবার কথা আর উষার গোটে মিটর রখবার সনে লমা সুবিধা অনুসারে রখমা। দুইটা তলিপটি ভিতরে নে গোটে ফুট চৌড়ার নালি রখিথিমা বেলে পচকে পায়ন অটকা জমি গলে সে বাট দিকরি পলাই যিবা, যাইথির লাগি তলি আর নেই কুহে না। এবে আইলা সার কতর কথা, 10 ডিসমিল তলিপটির লাগি

করো এবং আশঙ্কা রয়েছে। আজি সহরর তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি থিবা বেলে সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস রহিব বলি অনুমান করা যাউছে।